0: আবশ্যক। এখন সময় সকাল
1: সবার সাথে 90.4।
2: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, নয় জ্যৈষ্ঠ, পাঁচই জিলহজ, 23 মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনর্খনন কার্যক্রম, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়। চ্যালেঞ্জিং হলেও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে, তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া, বলেছেন জাতীয় সংসদের স্পিকার। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত কোরবানির পশুর হাট। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে চূড়ান্ত প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান। এবং আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশপাশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। শুনছিলেন শিরোনাম।
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
2: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ময়মনসিংহ যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনর্খনন ও নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিস্তারিত প্রতিবেদনে,
4: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালে তিনি উদ্বোধন করবেন তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বই মেলা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশাল জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। সরকারি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সফরের শুরুতে তিনি তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈলোর কানোহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে ত্রিশালে নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন দিন ব্যাপী বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তিন দিন ব্যাপী এই আয়োজনে থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বই মেলা। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,
5: কর্মসূচিটা একটা কম্প্যাক্ট কর্মসূচি করা হয়েছে। উনি দুপুরে এখানে আসবেন একটি খাল খনন করার জন্য, যেটা ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি রাষ্ট্রপতি ছিলেন তখন এই খালকে শহীদ জিয়া খনন করেছিলেন। সেখানে একটি সমাবেশও তিনি বক্তব্য রাখবেন। এরপরে তিনি চলে আসবেন আমাদের এই নজরুলের মঞ্চে, সেখানে নজরুল জয়ন্তী উদ্বোধন করবেন এবং তারপরে বিকেলে এই অডিটোরিয়ামেই এই ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির এবং অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে প্রায় 5 শতাধিক নেতাদের সাথে তিনি সেখানে মত বিনিময় করবেন।
4: প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং VVIP মুভমেন্ট সহ সার্বিক বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন,
6: আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ বিজিবি, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডিপ্লয় থাকবে এবং আমাদের রাস্তা থেকে, আমাদের যত সীমানা থেকে প্রত্যেকটা ভেন্যুতে প্রত্যেকটা রুপটপে আমাদের পোশাকে পুলিশের সাথে সাথে সাদা পোশাকে পুলিশ গোয়েন্দা পুলিশ আমাদের নিয়োজিত থাকবে।
4: দীর্ঘদিন পর ত্রিশালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয়ভাবে নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে, তাই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।
1: দীর্ঘ প্রায় 17-18 বছর পর আমাদের এই ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মেলাটি 127তম নজরুল জন্মজয়ন্তী এটি সরকারি ভাবে হচ্ছে, যার কারণে ত্রিশাল তথা সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগের মানুষ খুবই আনন্দিত। এটি আমাদের কাছে দুইটি ঈদের পর আমাদের ময়মনসিংহ বিভাগের মানুষের জন্য সব থেকে বড় উৎসব। এটি
4: জাতীয় কবির জন্ম জয়ন্তী ঘিরে ত্রিশাল এখন উৎসব মুখর, অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ময়মনসিংহবাসী। হুসাইন শাহিদ, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।
2: এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চলমান খাল খনন কর্মসূচি দেশজুড়ে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার, পানির প্রবাহ পুনরুজ্জীবিত এবং কৃষি উৎপাদন শক্তিশালী করার মাধ্যমে সবুজ বিপ্লবের পথ প্রশস্ত করবে। তিনি গতকাল ময়মনসিংহের ত্রিশালে ধারার খালের পুনর্খনন কাজ পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, খালগুলোতে মাছ ফিরে আসবে এবং খালের পানি দিয়ে সেচকার্য মাছে ভাতে বাঙালির ঐতিহ্যবাহী চেতনাকে পুনরুজ্জীবিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বোনাসের চেক হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গতকাল সন্ধ্যায় রাজধানীতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দেশের সব সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে এসব চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের প্রশাসকদের শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন। তারেক রহমান জলাবদ্ধতা নিরসনে নিয়মিত খাল ও নর্দমা পরিষ্কারের বিষয়টি তাদের নিশ্চিত করতে বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 5,000 টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। তিনি গতকাল কুমিল্লায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে অবকাঠামো উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ, চলাচলের অনুপযোগী যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। শেখ রবিউল আলম বলেন, অনুপযোগী যানবাহন, অদক্ষ চালক এবং জনসচেতনতার অভাবকে দুর্ঘটনার তিনটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরো বলেন, সমস্যাগুলো সমাধানের জন্য কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, স্বল্প সময় বিপুল সংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহনের চ্যালেঞ্জ সত্ত্বেও এবছরের ঈদ উল আজহার যাত্রা স্বস্তিদায়ক ও সুষ্ঠু হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের প্রেরণা জাগিয়ে তোলে। তিনি গতকাল রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে। তিনি বলেন, নজরুলের সাহিত্য ও চেতনা কেবল ব্যক্তি মানুষকে নয় জাতির সামষ্টিক চেতনাকেও প্রভাবিত করেছে। জহিরুদ্দিন স্বপন বলেন, নজরুল চর্চার মাধ্যমে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল তা অবদান রেখেছে মুক্তিযুদ্ধ ও ২৪ গণ অভ্যুত্থান সহ জাতীয় সব অর্জনে।
7: নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা ভাষা আন্দোলন হোক, সেটা 69 গণ অভ্যুত্থান হোক, এমনকি আমাদের সর্বশেষ 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মত্যাগের যে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, এর নেপথ্যে যে মনোজগৎটা কাজ করে বুক চিতিয়ে গরিব বলি বরণ করে নেয়ার সাহস, এর নেপথ্যে কিন্তু সমাজ জগতে নজরুলের উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়।
2: জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে ছবির গল্প কর্তৃক প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে দেশনেত্রী শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। স্পিকার বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা প্রদানে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বেগম খালেদা জিয়া। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দুঃসময় বেগম খালেদা জিয়া বিএনপিকে ধরে রাখেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। তিনি গতকাল নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যদের নিয়ে রামিসার বাসায় গিয়ে একথা বলেন। এ সময় শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে। এদিকে পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামির পক্ষ হয়ে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি গতকাল ভার্চুয়াল উপায়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। সমিতির সাধারণ সম্পাদক কালাম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। উল্লেখ্য, গত 19 মে রাজধানীর পল্লবীতে একটি বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় শিশু রামিসা আক্তার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। আজ থেকে শুরু হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের নিয়ে রেলের 5 দিন ব্যাপী ঈদ যাত্রা। ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে পৌঁছে দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। তবে গতকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীরা বলছেন, ভোগান্তি এড়াতে কিছুটা আগেই রাজধানী ছাড়ছেন তারা। এবার রেলের ঈদ বহরে চলাচল করবে 43 চূড়ান্ত নগর সহ 66 জোড়া ট্রেন। স্টেশন ম্যানেজার জানান, এর বাইরেও ঈদ উপলক্ষে চলাচল করবে 10টি বিশেষ ট্রেন। যাত্রীর চাপ সামাল দিতে প্রতিটি আন্তনগর ট্রেনে যাত্রার 2 ঘণ্টা আগে দেওয়া হবে 25% স্ট্যান্ডিং টিকিট। 5 দিন ব্যাপী রেলের ঈদ যাত্রায় কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে থাকছে 3 স্তরের চেকপোস্ট। টিকিটবিহীন ভ্রমণ ঠেকাতে ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনে স্থাপন করা হয়েছে বাসের বেষ্টনী। রেলওয়ে জানিয়েছে, ঈদ যাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুত কোরবানির পশুর হাট। প্রচলিত হাটের পাশাপাশি অনলাইন ও খামার ভিত্তিক বিক্রি হচ্ছে কোরবানির পশু। তবে অনেক ক্রেতার কাছে এখনও সশরীরে হাটে গিয়ে পশু কেনাই বেশি পছন্দনীয়। সরকার জানিয়েছে, হাটে নিরাপত্তা ও পশু স্বাস্থ্য পরীক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের সমাগম। সংশ্লিষ্টদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে পশুর এই বাজার। আরো শুনুন প্রতিবেদনে।
9: ঈদুল আজহা ঘনিয়ে আসার সাথে সাথেই জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দূর দূরান্ত থেকে ট্রাকে করে ঢাকার হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে বাহারি সব কোরবানির পশু। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারি ও ব্যাপারীরা। সকাল থেকেই হাটগুলোতে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। তবে হাটে শুধু দেখাদেখি আর ঘুরে বেড়ানোই নয়, পছন্দের পশুটি কিনতে দরদামেও মগ্ন ক্রেতা বিক্রেতারা। ছুটির দিন থেকে অনেকেই সকাল থেকেই গরুর হাটে ঘুরে বেড়াচ্ছেন আর পছন্দের পশু দেখছেন ক্রেতারা।
10: গরু তো প্রচুর আছে, তো ছোট বড় সব মিলে আছে, গরুর বাজার তো খুব জমজমাটি আছে। যারা গরু নিয়ে আসছে যে ভালো দাম পাবে এটাই তাদের প্রত্যাশা, আর আমরাও যারা দেখতে আসছি আশা করি যারা বিক্রেতা তারাও ভালো দাম পাক এবং যারা ক্রেতা তারাও যেন তাদের ইচ্ছা মতো গরু কিনতে পারে।
9: আর বিক্রেতাদের দাবি গোখাদ্যের দাম চড়া হওয়ার কারণে এবার পশুপালনে বেশ খরচ বেড়েছে তাদের, তাই কিছুটা বাড়তি দামেও বিক্রি করতে হচ্ছে পছন্দের পশুকে।
11: সবই দাম বেশি, একটা খেয়াল কিন্তু আছে 8 টাকা হাতা, এই মিনিটে পচা নাই বেচা কেনা শুরু হয়নি, এখন শুরু হলে কোন ভাগে কি যাবে এখন আল্লাহ সেটি ভালো জানে। এখন তো ওই আসছে সব আইসি দুজন আসছে আইসি দাম দর কমে, মানে অর্ধেকে বইলি চলি যাচ্ছে, কিনা বেচা এখন শুরু হয়নি।
9: এদিকে জাল টাকা শনাক্তকরণ বুথ এবং হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগতরা। সব মিলিয়ে উৎসবের আমেজে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
8: স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত লিভার রোগ প্রতিরোধে বাংলাদেশের দৃঢ় অবস্থান ও কর্মপরিকল্পনা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বব্যাপী লিভার রোগের প্রাদুর্ভাব বিশেষ করে ফ্যাটি লিভার প্রতিরোধে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক নীতি নির্ধারণী সম্মেলনের অন্যতম প্যানেলিস্ট হিসেবে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সুইজারল্যান্ডের জেনেভায় চলমান 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি এর সাইডলাইন অনুষ্ঠিত বিশ্বব্যাপী লিভার রোগের প্রাদুর্ভাব বিশেষ করে স্টিয়াটোটিক লিভার ডিজিজ প্রতিরোধে এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক নীতি নির্ধারণী সভা গতকাল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান প্যানেলিস্টদের অন্যতম হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তৃণমূল পর্যায়ে ফ্যাটি লিভার ও অন্যান্য সংক্রামক অসংক্রামক লিভার রোগ প্রতিরোধে যুগোপযোগী ডিজিটাল স্ক্রিনিং ও জনসচেতনতা বৃদ্ধির সমন্বিত কর্মসূচির বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরেন। উচ্চ পর্যায়ের এই বৈশ্বিক সংলাপে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টারের ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুষকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ, সুন্দর ও সুষ্ঠু করতে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান বিধান বাতিল করা হবে, একইভাবে ইভিএম ব্যবহারের নিয়মও থাকছে না। আব্দুর রহমান আল মাসুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণভাবে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, ফলে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে ইরান পৌঁছেছেন। বিশ্লেষকরা এটিকে ইতিবাচক লক্ষণ বলছেন, কারণ আলোচকরা একটি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মত পার্থক্য কমানোর চেষ্টা করছেন। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে চুক্তি নিয়ে কিছু ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছে, তবে এ বিষয়ে আরও কাজ করা প্রয়োজন। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উভয় পক্ষের মত পার্থক্য সমূহ গভীর ও তাৎপর্যপূর্ণ। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তুরস্ক সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মত পার্থক্য কমাতে পাকিস্তানের নেতৃত্বাধীন চলমান পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। আফগানিস্তানে 48 ঘণ্টায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত 24 জনের প্রাণহানি ঘটেছে। গতকাল দেশটির স্থানীয় ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তারা এ তথ্য জানান। গতকাল আকস্মিক বন্যায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে 15 জন, উত্তর পূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশে 2 জন ও মধ্যাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে 1 জন মারা যান। কর্মকর্তারা বলেন, বন্যার কারণে বহু আহত হয়েছেন ও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। খেলা খবর ক্রিকেট। আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশেপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স লেজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের, আবাহনী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সিটি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স ব্রাদার্স ইউনিয়নে এবং রূপগঞ্জ টাইগার্স ঢাকা ল্যাপাডোর্সের মোকাবেলা করবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:13 এবং সূর্য অস্ত যাবে 6:38। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনঃখনন কার্যক্রম, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়। চ্যালেঞ্জিং হলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া, বলেছেন জাতীয় সংসদের স্পিকার। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে চূড়ান্ত প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
13: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
3: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199666। 94.4

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আছেন তো ফিলে, মাগার কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার?
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Ghaka FM 90.4.
2: সারা দেশে
1: সবার সাথে.

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনই।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Yes United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শান্তি নাই রে।
5: আছে।
4: কই?
5: ঢাকা FM টিউন করেন।
4: তারপর
5: পাবেন
4: কি?
5: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: টাইম চেক, এখন সময় বেলা ১১টা।
1: Retro Reloaded.

গুড মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে চলে এলাম, যেভাবে বলেছিলাম বৃহস্পতিবারে ঠিক 11টার দিকে চলে আসবো এবং আপনাদের সাথে আড্ডা দিব, কথা হবে, গান তো হবেই। তো কি অবস্থা জানতে চাও আমার মন, কে কোথায় আছেন, কি করছেন, প্রিপারেশন কেমন, ঈদের প্রিপারেশন কেমন বলেন তো। এবং ঈদের প্রিপারেশন আসলে কোরবানি ঈদের প্রিপারেশন একটাই, সেটা হচ্ছে গরু ছাগলের হাট। এবং ছেলেরা খুব এক্সাইটেড থাকে একদম, যেদিন থেকে শুনেছে যে হাট বসেছে সেদিন থেকে হচ্ছে তাদের যাওয়া শুরু, মানে জাস্ট একটু দেখে আসা এবারে দাম কেমন। তো আসলে আমরা মেয়েরা যারা আছি তারা তো আসলে যাওয়া হয় না, তো আমাদেরকে একটু জানিয়েন তো যারা যারা গিয়েছেন এখনো হাট বসেছে কিনা, যে যেখান থেকে শুনছেন, এবং এবারে দাম কেমন, আগের তুলনায় বেশি না কম না ঠিক আছে কোনটা আমাকে জানাতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে যেটা জানাতে পারেন, যেহেতু পুরনো হারানো দিনের গান নিয়ে আমার এই আয়োজন, আমার এই পুরনো গান পুরনো দিনের কথা নিয়ে এই আয়োজন, সো আপনারা একটা প্রশ্ন আপনাদেরকে করছি, সেটা হচ্ছে ছোটবেলায় আপনারা কিসে গান শুনতেন? এখন তো রেডিও মানে জাস্ট এক চুটকির মধ্যে আপনারা শুনে যাচ্ছেন, কিন্তু তখন কিভাবে শুনতেন গান, সেটা কি ভাবে, সেটা কি ক্যাসেটে নাকি সেটা সেই রেডিওতে নাকি হচ্ছে টিভিতে? এখন আমাদের সবকিছু হাতের নাগালেই চলে এসেছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো জায়গায় আপনারা বিভিন্ন অ্যাপসগুলো আছে কিন্তু গানের, সেখানেও আপনারা শুনতে পারেন। তো আগে যখন রেডিওতে একদম হচ্ছে ফ্রিকোয়েন্সি ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে বের করা লাগতো, তারপর টিভির এন্টিনার মধ্যে একটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগতো যে কোন সাইডে গেলে এন্টিনাতে একটা চ্যানেল পাওয়া যাবে, বিটিভি চ্যানেল পাওয়া যাবে, এরপর একটা থাপ্পড় দেওয়া লাগতো টিভিতে, নাকি হচ্ছে ক্যাসেটে, সেই ক্যাসেটের যুগে ক্যাসেট কালেক্ট করে করে হচ্ছে আপনারা গান শুনতেন। তো আমাকে একটু জানিয়ে দেন না যে কে কোথায় গান শুনতেন আগে, আর তার পাশাপাশি আপনারা জানাবেন ঈদের প্রিপারেশন কেমন। ওকে, অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি, চট জলদি আমাকে উত্তর দিয়ে দেন। আর পিঙ্কি তো আছে আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে। সো আর কথা না বাড়িয়ে চলে যাই গানে, যেটা বলছিলাম আসলে যে সবকিছু বদলে গিয়েছে, তেমনি এখন একটা গান প্লে করছি কিশোর কুমারের কণ্ঠে, পৃথিবী বদলে গেছে, একদম মিলে যাচ্ছে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ইয়াস রেট্রো রিলোডেড চলছে, পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। জি হ্যাঁ, আজারুল ইসলাম ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন এবং সুমাইয়া যুক্ত হয়ে গিয়েছেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সবার আগে আপনারা যুক্ত হয়েছেন। এছাড়া কে আছে, রাপি লিখেছে আপ কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্নিগ্ধা লিখেছেন, তোমার এই শোটার জন্য অপেক্ষা করি, প্রতি শনিবার এসে বসে থাকি, তুমি কবে আসবে, কখন আসবে সরি। ওকে, এই যে আমি চলে এলাম, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধা আমার সাথে থাকার জন্য। যাই হোক, আপনাদের কি অবস্থা বলেন না, আমি আসলে খুব এক্সাইটেড, সামনে ঈদ এবং ঈদের যে ব্যাপারটা, আর কিছুদিন পরে, অল্প কয়েকদিন পরে কিন্তু বন্ধটা শুরু হয়ে যাবে, ঈদের বন্ধ শুরু হয়ে যাবে, সবাই বাড়ির জন্য, মানে ঢাকায় যারা থাকেন তারা কিন্তু ছুটবেন বাড়িতে যাওয়ার জন্য, এবং ঈদটা সুন্দরভাবে পরিবারদের সাথে হচ্ছে আপনারা এনজয় করবেন এবং গরু কিনবেন, ওই যে সব আমেজটা, আশেপাশে যে আমেজটা, সেটাই ভালো লাগে আমার কাছে খুবই, মানে ঈদের দিন থেকে আর ভালো লাগে না, মনে হচ্ছে শেষ, ঈদ শেষ আর ভালো লাগছে না। আর সত্যি কথা, আমার কাছে সব কিছুতেই, মানে সেটা যদি রোজার ঈদও হোক, সেটা কোরবানি ঈদ হোক, বা কোনো একটা অকেশন হোক, আগের মুহূর্তগুলো না খুব ভালো লাগে এবং খুব এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু যখন দেখি যে দিনটা চলে আসলো ঈদের দিন, আর ভালো লাগে না এবং মনটাও খুব খারাপ হয়ে যায়, আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই আনন্দ উৎসবের জন্য, তাই না? যাই হোক, পিঙ্কি তো আছি রেট্রো রিলোডে নিয়ে, পুরনো হারানো দিনের গানগুলো আপনারা শুনছেন এবং এই গানগুলো চলবে দুটো পর্যন্ত এবং পিঙ্কিও দুটো পর্যন্ত থাকবো। আর ঈদের ছোটবেলায়, ঈদের সময়ে আপনারা যারা ভাইয়ারা, যারা বিশেষ করে ছোটবেলায় কি ঈদের সময় হাটে বাবা বা বড় ভাই বা হচ্ছে বড় কারোর সাথে কি আপনারা হাটে যেতে পছন্দ করতেন, এবং যাওয়ার যে বায়নাটা যদি নিতে না চাইতো, যে ছোট তুমি হারিয়ে যাবা, বা হচ্ছে যে ভয়টা থাকে গরুর যে লাথি, যে ভয়টা থাকে সবার মধ্যে, সেই জিনিসটা তোমরা কি করেছো ভাইয়া যারা আছো? আর যারা আপুরা, আপুদের সিচুয়েশন না জানলেও কেউ কেউ কি বায়না করতে, যে আমি যাব হাটে একটু গিয়ে গরু দেখবো, এরকম করতে? আমার একটা ফ্রেন্ড ছিল, সে ফ্রেন্ডটা হচ্ছে অলওয়েজ সে হাটে গিয়ে সে ছাড়া গরু পছন্দ করে যদি নিয়ে আসে, সে হচ্ছে মন খারাপ করে বসে থাকতো। আমি মেয়ে ফ্রেন্ডের কথা বলছি, সে একটা মেয়ে, সে হচ্ছে সব সময় হাটে যেতে পছন্দ করে, বিশেষ করে পুরান ঢাকার মেয়েরা, ওরা হচ্ছে নিজ দায়িত্বে হাটে গিয়ে গরু কিনে তারপরে হচ্ছে পছন্দ করে নিয়ে আসে। এটা আমি দেখেছি বেশিরভাগ পুরান ঢাকার মেয়েরাও করে, এই এর বাহিরে আছে কয়েকজন আছে, ওরা হচ্ছে হাটে গিয়ে গরু দেখতে পছন্দ করে, আপুরা যারা আছেন আর কি। আর ভাইয়াদের কথা কি বলবো, ওদের তো প্রতিদিনই যাওয়া হয়, নিজের গরু কিনবে কিনবে, ফ্রেন্ডসদের সাথে গেল ফ্রেন্ডসদের গরু কিনতে, কাজিনদের সাথে গেল কাজিনদের গরু কিনতে, সব সময় হচ্ছে ব্যাপারটা থাকে সেই ছোটবেলা থেকে, না? যাই হোক, পিঙ্কি তো আছি রেট্রো রিলোডেড চলছে, পুরনো দিনের গানগুলো চলছে এবং আপনারা শুনবেন। আরও যদি কোনো গান শুনতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন, যেটা করতে হবে, কি করতে হবে, facebook.com/ilovethakfm পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনি আমার সাথে যুক্ত হতে পারেন। তাছাড়া 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আমাকে জানাতে পারেন। তো চলুন আমরা হারিয়ে যাই, কিভাবে, গানের মাধ্যমে।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199666।
2: 94.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
1: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

লিসনার্স, কি অবস্থা? সবার কেমন লাগছে? আমার এই পূর্ণ হারানো দিনের আয়োজন সেটা জানবো কিভাবে? আপনাদের এসএমএস কমেন্টস পড়ে, জি হ্যাঁ। তো এখন হচ্ছে এসএমএস কমেন্টস গুলো পড়ে নেই, কিন্তু তার আগে বলে নেই, যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। পূর্ণ হারানো দিনের গানগুলো চলছে এবং পিঙ্কি তো আছি আপনাদের সাথে পূর্ণ হারানো দিনের গানগুলো নিয়ে। ওকে, তো দেখে নেই কে এটা, তমা। ওকে, তমা আছেন আমার সাথে, ধন্যবাদ। আবির চিটং থেকে আছেন, আপু পূর্ণতা গানটা শুনতে চেয়েছেন তিনি। আবির, দেখছি কি করা যায়। 289 নাম্বারটি লিখেছেন, এফ এম এর কি হয়েছে? এফ এম এর কিছুই হয়নি, এফ এম এফ এম এর মতো আছে। আপনার কি হয়েছে? আপনার একটু নেটওয়ার্ক ঠিক করেন, অথবা আমাদের যে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর আছে সেখান থেকে হচ্ছে নামিয়ে নিন, সেখানে শুনুন। শালির ভাই যুক্ত হয়ে গেলাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শালির ভাই আপনি কেমন আছেন? এস এফ এম, হাই, আমি থাকি আমার বাসস্থানে। বাবারে বাবা, 771 লাস্ট নাম্বার। আর ভালো কি লিখেছেন বুঝিনি, আপনি আপনি সেটাও বুঝলাম। আপু আপনাদের ফুল সং গুলো সরান। হ্যাঁ, ফুল সং সরান মানে বুঝি নাই আপনি কি? এটা নাম্বার হচ্ছে লাস্টে 018, আপনার লাস্ট নাম্বার 018, আপনি কি লিখেছেন আমি বুঝিনি। যাই হোক, পালপাল গানটি প্লে করবেন প্লিজ প্লিজ। কে লিখেছেন এটা, নাম লিখেননি। নাম্বার হচ্ছে 569 লাস্ট নাম্বার। যারা নাম লিখেননি তাদের লাস্ট নাম্বার তিনটা ডিজিট আমি বলে দিচ্ছি আর কি। ওকে, রংপুর থেকে তাহা যুক্ত হয়ে আছেন। তাহা কেমন আছেন আপনি বলেন তো, কি অবস্থা? আপনি ঈদের কি অবস্থা আমাকে একটু জানান না। তারপর কি হচ্ছে আরো, কি আছে? 450 কি হয়েছে বলেন তো আমাকে। পিঙ্কি আপু আমি রংপুর থেকে, রাফিয়া তোমার কথাগুলো শুনছি, তুমি কেমন আছো? রাফিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আছি আলহামদুলিল্লাহ আছি। এই যে রংপুর থেকে রাফিয়া শুনতে পাচ্ছে, বাকিদের কি হয়েছে আমি বুঝি না, বাকিদের কি সমস্যা বলেন। তোমা তো আছেনি আমার সাথে, লিখেছেন আপু তোমাকে শুনছি। আপু আমার, আমি কখনো ঈদের হাটে যাইনি, যাওয়ার ইচ্ছেও নেই, আমার একদম ভালো লাগে না, তাই না? ওকে, আর কে এটা, সাইফ লিখেছে, আপু আমাদের তো কাজই একটা হচ্ছে কোরবানির ঈদে গরু দেখে বেছে কিনা, আমার সব সময় গরু ভালো হয়। এই যে এই জিনিসটা হচ্ছে আরেকটা কথা, যে আমার গরু কিনাটা সবসময় ভালো হয় ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে বুঝবো বলেন, আপনি বলেছেন বা আপনার আশেপাশে কেউ কি বলেছে? আপনার শো কোন কোন দিন হয় একটু বলবেন? আমার শো প্রতি শনিবারে ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত হয়ে থাকে, আমি থাকি আপনাদের সাথে। হাই, কেমন আকো, কেমন আকি? সাজন মুভির সং কোনটা, সাজন মুভির কোন সংটা শুনতে চাচ্ছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাম না লিখা পাখি, দেখি তো আপনার লাস্ট নাম্বারটা কি। আপনার লাস্ট নাম্বার হচ্ছে 734। পালপাল গানটা প্লে করবেন প্লিজ। পালপাল কোনটা, এটা না কোনটা আমি তো জানি না, গানের নাম আর্টিস্টের নাম লিখতে হবে তো। 569 আপনার নাম লিখেননি কেন আপনি বলেন তো। শারমিন আক্তার লিখেছেন, ঈদ মোবারক আপু। ঈদ মোবারক এত তাড়াতাড়ি? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার জন্য ঈদ মোবারক, আমি তো ঈদের আগের এই শনিবারটাতে আছি, আমি ঈদের শনিবারে কিন্তু থাকবো আপনাদের সাথে, তখন আপনারা আমার সাথে যুক্ত হবেন। হ্যাঁ, আমাদের ঢাকা এফএম 90.4 এ যে স্পেশাল শো গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের শুনতে হবে। তহিদুল লিখেছেন বনশ্রী থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তহিদুল আপনি কেমন আছেন বলেন তো। আপু আপনাদের বাজে সং গুলো সরান, কে আপনি, আপনার নামটা কি? 018 লাস্ট নাম্বার। আপনি তাহলে অন্য গান শোনেন, মানে ঢাকা এফএম টিউন তাহলে না করেন, কারণ আমার এখানে অনেক ভালো ভালো লিসনার, অনেক ভালো ভালো গান বাজাই আমি, যে আমার লিসনার্স গুলো আছে তারা খুব পছন্দ করে আমার এই গানগুলো, একমাত্র আপনি এই কথা লিখেছেন, সো আমার কাছে মনে হচ্ছে আপনি একটু চেঞ্জ করে ফেলেন, আপনি কি বলে অন্য ইউটিউবে গান শোনেন, আপনার নিজের পছন্দ মতো ওই প্লে লিস্ট বানিয়ে নিজে নিজে শোনেন। আড্ডা তো আমার সাথে দিতে পারবেন না, কারণ আমি তো এইসব গান প্লে করছি, আর আমার এইসব গান যাদের পছন্দ হচ্ছে তাদেরকে অনেক
অনেক ধন্যবাদ। কাজ পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে পিঙ্কি থাকে আপনাদের সাথে, এবং আমার তো এই গানগুলো অনেক অনেক অনেক বেশি ভালো লাগে, আর আমার সাথে যারা আছে নিশ্চয় তাদেরও ভালো লাগে এবং তারাও সবসময় শুনে। এই যে বলতে না বলতে একজন লিখেছেন, কে এরা? আফরিন। আফরিন লিখেছে, আপু গানগুলো অনেক ভালো লাগছে, তোমাকে অনেক ধন্যবাদ এই গানগুলো প্লে করার জন্য, তুমি কবে আসো? এই যে দেখেছেন, আছে আমার পছন্দের, আমার এই সব গানের মানুষও আছে। আমি প্রতি শনিবার ঠিক 11 থেকে 2 পর্যন্ত থাকি এই পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আফরিন। এরপর সাজিদ আল যুক্ত হয়ে আছেন আমার সাথে, আপনাকেও ধন্যবাদ। আপনার পছন্দের গানটা বলে দিন, আমি হচ্ছে প্লে করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, অবশ্যই গানের নাম আর্টিস্টের নাম লিখতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে আমি প্লে করে দেব। আর এখন চলে যাচ্ছি গানে, আবারও ফিরবো কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছেন না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.

0: Service United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: I Gas United. Shunchen Taka FM.

0: Business United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Gas United
2: শুনছেন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: বাইজা বুইজা তামা তামা
1: তোমরা জানতো
0: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে বুঝছেন না কি জবে
1: ওহো লিয়ালি ছেড়ে
0: দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4

0: Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আপনার মনে সুখ নাই? মামার একটু ঢাকা এবং শুনাই দে তো।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, পিঙ্কি আছে আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। ফিরব পরে ঘন্টায়, কোথাও যাবেন না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা এফএম 90.4। যারা যারা এখনো লিখেনি, চট জলদি আমাকে লিখে ফেলুন 01841904904, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। তাছাড়া facebook.com/ILOVEDHAKAFM পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। চট জলদি লিখে ফেলুন। পিঙ্কি ফিরছি পরের ঘন্টায়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
2: Retro Reloaded.

নতুন একটা ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে আছি পিঙ্কি আপনাদের সাথে। পুরনো দিনের কথা বলছিলাম, পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের ঈদ, তাই তো নাকি? ছোটবেলার ঈদের কথা আমি বলছিলাম, কার ঈদ কেমন কাটতো সেটা তো জানতে চেয়েছিলাম, কে কে জানিয়েছেন সেটা দেখে নিব। আর হচ্ছে জানাবো আপনাদেরকে কি কিছুই না, যারা যারা আছেন আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জুয়েল বিডি লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি। আসসালামু আলাইকুম আমার প্রাণের আপু সেলিম রাজ ভাই, আপনাকে অনেকদিন পরে দেখতে পেলাম, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কে আছেন আমার সাথে, আবির চিরং থেকে লিখেছেন, আপু আপু কি আপু কি সারাহা বি সারাহা পূর্ণতা বুঝিনি। আবির ভাইয়া আপনার কথা না আমি বুঝিনি, মানে লিখেছেন যে আমি সেটা বুঝিনি, সুন্দরভাবে একটু যদি লিখতেন। পাল পাল গানটা প্লে করবেন প্লিজ। ও মাই গড, কি আপনি 569 প্লে হয়ে গিয়েছে আরো এক ঘন্টা আগে, আপনি কি দেরি করে এসছেন নাকি মেসেজ করেই চলে যান, বুঝি না। এতগুলো মেসেজ করেছেন যে পালপাল গানটা প্লে করেন, পালপাল গানটা প্লে করেন, আমি তো পালপাল গানটা প্লে করে দিয়েছি, আপনি কোথায় ছিলেন? 569 এটা ঠিক না, আপনারা যারা গানের জন্য বলেন এরপর আপনারা গায়েব হয়ে যান। হাই আপু, আমি রংপুর থেকে সুমি। আচ্ছা আপু, কি চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এই গানটা প্লে করো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এটা কোথায় আছে? আচ্ছা আর কি আছেন আমার সাথে দেখি, যদি গানটা থাকে তাহলে অবশ্যই প্লে করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, হাই আপু কেমন আছো, তোমাকে শুনতে অনেক ভালো লাগে, আমি মিম চিটং থেকে। হাই মিম, কেমন আছেন আপনি বলেন তো, ঈদের কি অবস্থা, শপিং করেছেন? এখন মেয়েদেরকে তো আসলে গরু কিনেছো বলা যাবে না, বলা হবে যে শপিং করেছো, কারণ মেয়েদের তো ঈদ তো বলেই কথা, ঈদে তো শপিং করতেই হবে। এমন কোনো কেউ আছে যারা ঈদে কোরবানি ঈদ বলেন বা রোজার ঈদ বলেন, যে ঈদই বলেন না কেন কোনো ড্রেস কিনে না, এমন কোনো মেয়ে আছে? হ্যাঁ মায়েরা হতে পারে, বাট মেয়েরা আমার মনে হয় না যে আছে কোনো, তাই না? হ্যালো পিঙ্কি আপু, তুমি কেমন আছো? তবে কি আর কোনো দিন দেখা হবে না তোমাকে, কি আর পাবো না? এই সংটা দেন, এটা কার সং? আমি বলেছিলাম যারা হচ্ছে গানের জন্য বলবেন অবশ্যই আর্টিস্টের নামটা লিখে দিতে হবে, এটা তো ঠিক না, তাই না? ওকে, হাই আমি করিমুল রংপুর থেকে, অভিমান সংটা দিবেন প্লিজ, তানভীর ইভানের কণ্ঠে, অভিমান তানভীর ইভানের কণ্ঠে। আচ্ছা, পুরনো দিনের গানগুলো প্লে করছি, আমি বারবার বলছি আমি পুরনো হারানো দিনের গানগুলো প্লে করছি, তো গানের জন্য যদি আপনারা বলে থাকেন তাহলে সেটা অবশ্যই পুরনো হারানো দিনের গান হতে হবে, তাই না? রিদি যুক্ত হয়ে আছেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছো, তোমাকে শুনছি সিলেট থেকে, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ রিদি, কেমন আছেন বলেন তো আপনি? এবং হচ্ছে ঈদের প্রিপারেশন কেমন? হেই আপু গানগুলো অনেক সুইট তোমার মতো, রংপুর থেকে রাফিয়া বলছি। হেই রাফিয়া, থ্যাংক ইউ সো মাচ। আর কি আছে আপু, ভালো আছো? আমি একজন বিমান বাহিনী, আমার গানটা প্লে করবা চাঁদ বদনে গানটা দাও, তানজিল মিসবার। আপু আমার বয়স 18 আপু, 18 আপু 20 মিনিটে পারবা? আমি আবার এক মিশনে যাব, এটা কেমন কথা বলেন তো, আপনার নামটা কি? নাম নাম নাম নামটা কোথায়, নামটা লিখেন নি আপনি, আপনি কোথায় আছেন যে আপনি এত সুন্দর করে আপনি SMS করছেন, গান শুনছেন, আবার কাজ করছেন, আপনার আপনি অনেক সুখী মানুষ যে গানও গানও শুনছেন আবার কাজ করতে যাবেন, এত এত মানে ফ্রি টাইম, বাবারে বাবা আপনাদের, মানে আপনি যে কাজের কথা বলেছেন এটা তো আসলে ভাবার বিষয়। 933 আপনার নামটা লিখেন নি আপনি। আমির আমির কি আমিরা ফিয়ারাংপুর থেকে, ও আমি রাফিয়া রংপুর থেকে। আল্লাহ রাফিয়া, আপনি একটু স্পেস দিবেন তো, আপনি কয়টা নাম্বার থেকে আমাকে লিখছেন বলেন তো, যে SMS-টা লিখেছে একদম পুরো আমি রাফিয়া, আমি রাফিয়া রংপুর থেকে শুনছি, এটা কোনো স্পেস ছাড়াই লিখেছে, তাহলে বলেন আমি কিভাবে পড়বো, আমার মতো জিনিয়াসরা আসলে পড়তে পারবে। এনিওয়ে আপু আমি প্লাবন রংপুর থেকে শুনছি, আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্লাবন।
আপু অগ্রিম ঈদ মোবারক, কেমন আছো? এখানকার আবহাওয়ার সাথে গানগুলো ভালো লাগছে, আর ঈদের বোনাসটা বিকাশে দিও, রংপুর থেকে নবাব। নবাব, এই যে একটা উল্টো কথা বলে ফেলেছেন, একে তো আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর গান প্লে করছি, তার মধ্যে আপনারা সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। কোথায় পিঙ্কিয়াপুর জন্য আপনাদের রংপুর থেকে আপনারা হচ্ছে আম পাঠিয়ে দিবেন, তারপরে যত ফলের, যে এখন তো মধুর মাস বলা হয়, সেই মধুর মাসের মধুর জিনিসগুলো আপনারা পাঠিয়ে দিবেন পিঙ্কিয়াপুর জন্য, সেই কি না সে আমাকে কি বলে, এটা কি ঠিক বলেন তো? আপনাদের গাছে আম আছে না, আম পাঠিয়ে দিবেন আমার জন্য, ঠিক আছে? অ্যাড্রেস তো জানেনি সবাই, সেই অ্যাড্রেসে আপনারা হচ্ছে আমার জন্য আম পাঠিয়ে দেবেন, ঠিক আছে? মেরা হুয়া গানটা বাজান। ওরে বাবা রে, 602, কোনো নাম নেই, কথা নেই, বার্তা নেই, মেরা হুয়া গানটা, কোন মেরা হুয়া গানটা বাজাবো আমি? হাই আপু, আমি মোহিত, একটা গান শোনাও তো, কারণে অকারণে মিনার রহমান। উফ, আমি পুরনো হারানো দিনের গান প্লে করছি। আপু আমি গরিব মানুষ, আমার এস এম এস পড়ো না, এর জন্য আর কোনো অনুরোধ করব না, ধন্যবাদ। 904 কেল, এটা আপনি এই মাত্র একটা এস এম এস করেছেন, আপনি একটা ছয় মিনিটে একটা এস এম এস করেছেন, আমি একটা ছয় মিনিট 43 সেকেন্ডে আপনার এস এম এসটা পড়ে দিয়েছি। সো কিভাবে আমি আপনার এস এম এস পড়ি না আপনি বলেন? আপনাকে টাইম সহ বলে দিলাম যে আপনার এস এম এস আমি পড়েছি, এর আগে আপনি আর কোনো এস এম এস করেননি, এটা তো ঠিক না। এভাবে এভাবে গানে চলে যাবো, সেটা হচ্ছে আপু ওরে প্রিয়া গানটা শোনান, সামিয়া ফ্রম রংপুর। ওরে প্রিয়া, এটা কোনটা? ওরে প্রিয়া, এটা হায় কি যেন একটা আছে, আসলে দেখি। আমি এই জন্য বলি আপনারা গান বললে গানের আর্টিস্টের নাম অবশ্যই লিখে দেবেন, না আমি বুঝি না তো কোন আর্টিস্টের কোন গানটা প্লে করবো। এনিওয়ে আমি এখন চলে যাই গানে, ফিরবো কিছুক্ষণ পর, কোথাও যাবেন না, আপনারা আমার সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা এফ এম 90.4, রেট্রো রিলোডেড চলছে আর চলবে এই একটা ঘন্টায়, এই শেষের ঘন্টায় আছি আমি আপনাদের সাথে। তো লিখতে থাকুন চট জলদি 01841904904, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ, তাছাড়া facebook.com/ILOVETHAKFM পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ফ্রান্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: রেট্রো রিলোডেড চলছে, পিঙ্কি আছে আপনাদের সাথে, চলছিল অ্যাকচুয়ালি। আর কারা কারা ছিলেন এতক্ষণ আমার সাথে একটু দেখে নিই। মোহিত রংপুর থেকে আছে, ছলনাময় গানটা প্লে করো, আর করতে পারছি না আপু, তোমার তোমাকে দুজন রাফিয়া শুনছে রংপুর থেকে, আমি আলাদা রাফিয়া। আর আপু তুমি ঈদের শপিং করেছ? ও আমার দুজন রাফিয়া শুনছে, এই জন্যই তো আমি একটু কনফিউজ হয়ে গিয়েছি। ওকে, না আমি এখনো ঈদের শপিং করিনি, করব দেখি। আপু আপনাকে ধন্যবাদ মনের মতো গান শোনানোর জন্য। ফারুক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। আপু আমি প্লাবন রংপুর থেকে শুনছি, আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপু তুমি সখী ভালোবাসা কারে কয় গানটা প্লিজ প্লে করিও। আজকে আর করতে পারছি না, কারণ এখন আমার যাওয়ার সময় চলে এসেছে। হ্যাঁ নেক্সট উইকে ইনশাল্লাহ, ও নেক্সট উইকে তো ঈদ পেয়ে যাবেন আপনারা, জয়েন করবেন অবশ্যই, তখন আমি চেষ্টা করব প্লে করে দেওয়া। ঠিক আছে জি আপু, যেটা গাইলেই ওইটা, আর না হলে ও কোন বাতো সে চলতি হুজব তক মেরি সাসো মিলো। আচ্ছা এই হিন্দি গান না যখন বাংলা করে লেখা হয় তখন না পড়তে অনেক কষ্ট হয়, জানি না কেন জানি। যাই হোক আজকের জন্য আর তো গান প্লে করতে পারছি না, বারবার বলছি যে আমার যাওয়ার সময় চলে এসেছে। সিয়াম আছেন আমার সাথে, এরপর কি আপু বলো না? আচ্ছা আর্য, আচ্ছা ওকে, আপনি পেজে থাকেন, তার পেজে থাকলে আপনারা হয়তো বা দেখে যাবেন। ঠিক আছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোহিত ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আমি রাতুল চাঁদপুর থেকে, আমার বাসা সিলেট থেকে, শুনছি ঈদের দিন তোমাকে পাবো না তাই অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আর চাঁদপুর থেকে তাজা ইলিশ এবং সিলেট থেকে সাত রঙের চায়ের দাওয়াত রইল। ফার্স্ট অফ অল আমি ঈদের দিন থাকছি, অবশ্যই থাকছি, আপনারাও অবশ্যই আমার সাথে থাকবেন। সকালবেলা আমি আপনাদের সাথে আড্ডা দিব ঈদের দিনটাতে, আপনারা আমার সাথে অবশ্যই আড্ডা দিবেন, তখন আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে, আর হচ্ছে ইলিশের দাওয়াত দিলে হবে না, পাঠিয়ে দিন আপনি, কাজ আমার তো যাওয়া সম্ভব না, কিন্তু আপনি তো পাঠাতে পারবেন, সো আপনি পাঠিয়ে দিন আমার জন্য। রং চা, সাত রং চা যেটা, সেটাও হয়তো বা পাঠাতে পারবেন না, বাট ইংলিশ কিন্তু পাঠাতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আর এখন আমার যাওয়ার সময় চলে এসেছে, আপনাদেরকে আল্লাহ হাফেজ বলবো, কিন্তু তার আগে বলে নেই, যারা যারা এতক্ষণ আমাকে শুনছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে শুনবেন প্রতি শনিবার ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত, পিঙ্কি থাকবো আপনাদের সাথে। ঠিক আছে, আর অবশ্যই আমাদের ঈদের সময়টাতে যুক্ত হবেন, ঈদে বিশেষ বিশেষ কিছু আয়োজন আপনাদের জন্য রেখেছি আমরা, সেগুলো শুনবেন। আর তাছাড়া facebook.com/ILoveChakaFM পেজের সাথে থাকবেন, সেখানে মজার মজার রিলস ভিডিও এগুলো সব আপনারা পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা এখনো আমাদের ফেসবুকটাকে সাবস্ক্রাইব করেননি, ফেসবুকে সাবস্ক্রাইব না, ফেসবুক হচ্ছে ফলো করতে হবে, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে ঢাকা এফএম 90.4 এ। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Tigers United.
2: You're listening to Tarka FM 90.4.

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Energize United, international sourcing, or shokti shali supply chain er madhume nishchit kore sara desher nirabochhinno LPG sarbaraho. I Gas
1: United. Hello.
2: Hey, bolo.
1: Hey, tumar bajare liste to jhamela ache.
2: Acha, nete call dao to.
1: Aha, ekhane ki holo?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Agents United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. Agents United.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার.
2: এই লন.
1: ঢাকা
2: এবং শুনাই দে তো

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: 90.4 FM।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: শুনছেন ঢাকা FM 90.4.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Start the beat.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: FM 90.4.
1: সারাদেশে
0: সবার সাথে
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Business United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
7: ঢাকা FM 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।
2: গরমে নাজেহাল অবস্থা, আমার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. Tigers United.

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
1: Super Tunes World Music in After 10.

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।
1: সবার সাথে 90.4
2: সুপার কিউ ওয়ার্ল্ড মিউজিক।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ডিলার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: রাতি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন। আপনারা
1: শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

Service United International Source ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। 90.4

0: শুরুতেই শিরোনাম। দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ময়মনসিংহে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ধরার খাল পুনঃ খনন কাজের উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই বর্তমান সরকার মেনে নেবে না। আগামী এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদ্বোধনকালে প্রত্যয় প্রধানমন্ত্রীর। ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগে রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট, ঈদের পরে বিচার শুরু জানালেন আইনমন্ত্রী। রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনবে সরকার জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে হামে একদিনে আরও 13টি শিশুর মৃত্যু, হামের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক সহ দায়িত্বরত সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল। আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা, নিরাপদ ভ্রমণ নিশ্চিতে রেল কর্তৃপক্ষের প্রস্তুতি গ্রহণ, দেশজুড়ে নিরাপত্তা জোরদার। চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে 90 জন নিহত। এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, সিটি ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স এবং ঢাকা লেপার্ডস এর নিজ নিজ খেলায় জয়লাভ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ দিনব্যাপী ময়মনসিংহ সফরকালে ত্রিশালের বৈলর ইউনিয়নের মৃতপ্রায় ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধনকালে এ আহ্বান জানান। সেখানে তিনি একটি গাছের চারাও রোপণ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাপ্রাপ্ত হবে, দেশের মানুষ বিপদে পড়বে। পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা তুলে ধরে তারেক রহমান বলেন, তার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। পরে প্রধানমন্ত্রী ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী ত্রিশালের বৈলর ইউনিয়নের মৃতপ্রায় ধরার খালের ফলক উন্মোচন করেন। পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন তিনি। 1979 সালের 6ই সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.1 কিলোমিটার দীর্ঘ খালটি খনন করেছিলেন। পরে প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে দেয়া বক্তব্যে বলেন, একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 5ই আগস্ট যাদেরকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করেছিল, অরাজকতা সৃষ্টির সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।
3: এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে তলে তলে আবার খাতির শুরু করেছে। 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে।
2: বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুরে নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ের 3 দিনব্যাপী জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নজরুল পুরস্কার 2025 প্রদান এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসন প্রকাশিত দুটো নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তাকে বাংলাদেশের জাতীয় সত্তার এক সার্থক প্রতিনিধি হিসেবে উল্লেখ করে জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি, সবার আগে বাংলাদেশকে ধারণ করি। আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি হিসাবে ঘোষণা করা যায় কিনা এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাব।
2: এ সময় রাজধানীর পল্লবীতে শিশু রানিসা হত্যা মামলার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।
3: বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোন মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
2: প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা মানবিক প্রেম। তিনি আরো বলেন, শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।
3: বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোন মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
2: প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা মানবিকতা এবং আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে

0: মোহসেন কবির বাংলাদেশ বেতার
1: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল শীর্ষ কর্মশালায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন ডিএনএ রিপোর্ট দ্রুত পাওয়া গেলে এবং ঈদের আগেই চার্জশিট দাখিল করা সম্ভব হলে রামিসা হত্যা মামলার বিচার ঈদের পরপরই শুরু করা যাবে।
2: ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব সাধারণ জনগণ দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে আমরা আশা করি সেই প্রত্যাশার পূরণ করতে আমরা সক্ষম হব।
1: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন এই নৃশংস ঘটনায় সমগ্র জাতি অত্যন্ত বেদনাহত ও স্তম্ভিত। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরে বাংলা একে ফজলুল হক ফাউন্ডেশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে রামিসা হত্যাকারীকে শাস্তির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
3: এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে বিষয়ে ক্ষোভ আছে এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরো বেশি কার্যকরী আইন তৈরি করতে পারব যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি।
1: বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার মানোন্নয়ন জরুরি। তিনি আজ রাজধানীর ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে অনুষ্ঠিত কর্মসংস্থানে টেকসই উত্তরণ টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথ চলা শীর্ষক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন সরকার নতুন করে সরকারি মালিকানায় কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা করছে না, ব্যবসা পরিচালনায় ব্যক্তি নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন সরকার নীতি সহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের আরও জোরালো সমর্থন কামনা এবং বৈশ্বিক তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেজনাইকারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি ক্রমবর্ধমান মানবিক ও জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন। জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের উদারতা ও অনন্য সংহতির প্রশংসা করে বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এই মানবিক দৃষ্টান্ত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বৈঠকে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট নিরসন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ক্রমবর্ধমান অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি বাস্তবায়ন, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎ চালিত গাড়ি চালিয়ে এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং দেশের উদীয়মান এই শিল্পের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু জানান, আজ প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তার কার্যালয়ে দেশের প্রথম ইভি প্রস্তুতকারক বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত বৈদ্যুতিক যানবাহনের একটি প্রদর্শনী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারেক রহমান নিজেই কোম্পানিটির তৈরি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল এসইভি এবং

0: কভার্ড ভ্যান চালান। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রতিনিধিরা এই সময় প্রধানমন্ত্রীকে জানান, যানবাহনগুলো সম্পূর্ণ ব্যাটারি চালিত ও পরিবেশ বান্ধব, এতে কোনো জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুতের খরচও তুলনামূলকভাবে কম। তারা আরও জানান, যানবাহনগুলোর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী উৎপাদকদের বলেন, যদি গাড়ির গুণগত মান ও নিরাপত্তা মান যথাযথভাবে বজায় রাখা হয় এবং এই উদ্যোগ থেকে দেশ উপকৃত হয়, তবে সরকার সহায়তা প্রদান করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে মোট দুটি এসইউভি, একটি কভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির বিপণন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে এ কথা বলেন। এর আগে তিনি তার মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ IFRC এর পক্ষ থেকে দেওয়া জরুরি স্বাস্থ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪ লাখ শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট ঘোষণা দেন যে হামের টিকার বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ গত ২০ মে শেষ হলেও টিকাদান কার্যক্রম কোনোভাবেই বন্ধ হবে না, বরং তা নিয়মিত কার্যক্রম হিসেবে চলমান থাকবে। সংক্রমণ এড়াতে এবারের ঈদ যাত্রায় শিশুদের নিয়ে সতর্কভাবে চলতে অভিভাবকদের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। আজ থেকে শুরু হয়েছে ঈদে ঘরমুখো মানুষ নিয়ে রেলের ৫ দিনব্যাপী ঈদ যাত্রা। বাংলাদেশ রেলওয়ে জানায়, ঈদ যাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। এছাড়া আগামীকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করবে ১০টি বিশেষ ট্রেন। এদিকে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধ সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানান, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ বন্ধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কমলাপুর ও বিমানবন্দর, রেলওয়ে স্টেশন সহ অন্যান্য প্রধান স্টেশনগুলোতে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি দল মোতায়েন করা হয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
1: পবিত্র ঈদ উল আজহার আগে ঈদ যাত্রার প্রথম দিন ছিল শনিবার, ফলে চিরচেনা কর্মব্যস্ত রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ি ফেরার চিরায়ত দৃশ্য আবারও ফিরে এসেছে রেলাঙ্গনে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভোরের আলো ফুটতেই উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে এবারের ঈদের ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা। উৎসবের এ যাত্রার প্রথম দিনে স্টেশনে যাত্রীদের আনাগোনা ও ব্যস্ততা থাকলেও এখনও চিরকালীন সেই উপচে পড়া ভিড় বা চেনা ভোগান্তির রূপ দেখা যায়নি। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন বিভাগের মধ্যে নিবিড় সমন্বয় থাকায় এবার ঈদ যাত্রায় কোনো শিডিউল বিপর্যয় ঘটবে না এবং পুরো প্রক্রিয়াটি স্বস্তিদায়ক হবে। এ সময় ঈদ যাত্রা নিয়ে ট্রেনের যাত্রীরা জানান, এখন পর্যন্ত খুব বেশি চাপ না থাকায় তাদের টিকিটে নির্ধারিত সিট পেতে কোনো সমস্যা হয়নি। এছাড়াও ঈদ উল আজহাকে সামনে রেখে সড়কপথে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ, ফলে বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ, সেই সঙ্গে বাড়ছে ব্যস্ততাও। এ সময় বাসে ঈদ যাত্রার যাত্রীরা জানান,
2: পরিবেশটা একটু ভালোই লাগছে, কারণ মানুষের ভিড়টা একটু কম আছে।
1: এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা, পশুরহাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এর অংশ হিসেবে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে, যা ঈদের আগে 7 দিন এবং ঈদের পর 7 দিন কার্যকর থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও সাইবার মনিটরিং টিমও প্রস্তুত রাখা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু চোরাই পথে আনা পশু নয় বরং বৈধ উৎস হতে প্রাপ্ত কোরবানির পশু কেনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাবতলী পশুরহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 90 জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গতকাল সানজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে এই প্রাণহানি ঘটে। 100 জনের বেশি মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। দুর্ঘটনার সময় খনিতে 247 জন শ্রমিক কর্মরত ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে চলমান ইবোলা প্রাদুর্ভাবে সৃষ্ট জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা উচ্চ থেকে অতি উচ্চ পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আধানম গেব্রিয়াসুস আরও জানান, আফ্রিকার বিস্তৃত অঞ্চলে ঝুঁকি বেশি থাকলেও বিশ্বের অন্যান্য স্থানে তা কম রয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এখন পর্যন্ত এই ভাইরাসের প্রাদুর্ভাবে 177 জন মারা গেছে ও 750 জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। বৈঠক শেষে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর কল্যাণে উভয় দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। মার্কো রুবিও আজ সকালে কলকাতায় পৌঁছেন। তিনি জয়পুর এবং আগ্রাও সফর করবেন। খেলার খবর ক্রিকেট। রাজধানী ও এর আশেপাশের ভেন্যুতে আজ অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অফ রূপগঞ্জ, সিটি ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স এবং ঢাকা ল্যাপার্স তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আবাহনী লিমিটেড 9 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে, লিজেন্ডস অফ রূপগঞ্জ 7 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবং সিটি ক্লাব 19 রানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স 7 রানে ব্রাদার্স ইউনিয়নকে এবং ঢাকা ল্যাপার্স 30 রানে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এলাকার নদীবন্দরগুলো 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে অরাজকতার সৃষ্টির পাইতারা চলছে, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ময়মনসিংহের দিনব্যাপী সফরের অংশ হিসেবে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই বর্তমান সরকার মেনে নেবে না। আগামী 1 মাসের মধ্যেই শিশুর আমিষে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদ্বোধনকালে প্রত্যয় প্রধানমন্ত্রীর। রিপোর্ট পেলে ঈদের আগে রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট, ঈদের পরে বিচার শুরু জানালেন আইনমন্ত্রী। এবং রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো,
3: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মমতাজ শাহিন রুম্পা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিকল্প নেই, এই বাস্তবতাকে সামনে রেখে সাংবাদিক, গণমাধ্যম মালিক ও সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় আগামী জুলাই আগস্টের মধ্যে নতুন গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করতে চলেছে সরকার। এই কমিশন ও নীতিমালা তৈরির উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের সময়মতো বেতন নিশ্চিত করা, অপেশাদার আচরণ থেকে সুরক্ষা দেওয়া এবং মালিক ও সাংবাদিকদের বিরোধ নিষ্পত্তির জন্য একটি আইনি কাঠামো তৈরি করা, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করা, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে জবাবদিহিতার অভাব রয়েছে।
4: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: Dhaka FM 90.4.

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: কিরকম সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Tarka FM 90.4.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
5: এই চলে এসেছে
4: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আসেন তো ফিলে, মাগার কথাজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?

আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আমার একটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আমার একটি আইপিফোন অ্যাপ। আমার একটি দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4